জরুরি হারা অধিক তৈরি অবলক্ষি হারা অত্যুত চুঞ্চাপটি তৈরি তোড়ে পত্তু তৈরি অঙ্কি তৈরি